0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রজার গরুচু মহুরী বাদ্য পরিবেশন করিছন্তি ভাস্কর চন্দ্র সামল।

শ্রোতা বন্ধু নমস্কার। আমহকু সুস্থ ও নিরোগ রক্ষা খাদ্যর যেপরি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক সেইপরি নিজে সুস্থ হয়ে নিরাময় জীবনযাপন করা সুস্থ ও স্বচ্ছ পরিবেশর মধ্যে আবশ্যক রয়েছে। তেবে সফা সুতরা এবং সুস্থ পরিবেশকু আমি সাধারণত স্বচ্ছতা বলে কই। এই পরিপ্রেক্ষী আজ আমার কার্যক্রম উজ্জ্বল আম দেশ।

0: শ্রোতা বন্ধু, আমি পৌঁছে যাইছিলু ব্রহ্মপুরে থিবা গভর্নমেন্ট কুইন মিশন হাইস্কুলে। চলন্তু সেঠারে কেউ ভলি বৃক্ষরোপণ কার্যক্রম করুছন্তি জানিবা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, আপনার পরিচয় কইলে?
1: মু হরেকৃষ্ণ পণ্ডা, এই বিদ্যালয়ের অবসর নেইছি। গঞ্জাম জেলারে ওইএস অফিসর ভাবরে কার্য করুথিলি, তিনি বর্ষ হেলা অবসর গ্রহণ করছি।
0: আজ্ঞা, অবসর পরে মধ্যে আপনার এটি কার্য করুছন্তি। আমি যে দেখুছু বৃক্ষরোপণ বর্তমান করুছন্তি, আপন আপনক সহিত পিলা মানে বি অছন্তি, আও আপনক সহকর্মী মানে বি অছন্তি, তো আজি কোন কোন সব বৃক্ষরোপণ করিছন্তি?
1: আজি আমি সাধারণত যে গছ শীঘ্র বড়িব ছাই দেব সেইভাবে গছ, তা সহিত কিছু ফল গছ বি লগাইছু, যেমিতি আম্ব গছ, পণস গছ, তা সহিত বেল গছ এবং অন্যান্য গছ বি লগাউছু।
0: এই সব গছ কোঠু আনিলে?
1: আমি জঙ্গল বিভাগ রু অনুরোধ করি আনিছু।
0: জুলাই মাসের এবে আরম্ভ করেছেন না আগুর লগাইছিলে?
1: সাধারণত জুলাই 1-7 হচ্ছে বর্ণীকরণ সপ্তাহ, সেই অবসরে আমি কার্য আরম্ভ করেছু এবং সপ্তাহ সরিলা পরে মধ্যে যে বর্ষা দিন রয়েছে, তেণু যেটি খালি জায়গা অছি সেইটা বি গছ লগাইবা পাই দেখু।
0: আপন স্কুল ছড়া আউ বাহারে কোটি কোটি গছ লগাইবা পাই যোজনা করেছেন?
1: আমি সাধারণত বিদ্যালয়ের যে জায়গা খালি পড়িছি খেলা পড়িয়ার পার্শ্ব মানকরে গছ হলে ছাই হব, তা সহিত পিলা মানে উপকৃত হবে এবং বাহারে মধ্যে যেটি জায়গা রহুছি হত্তা বাহারে মধ্যে যদি খালি জায়গা অছি এবং আম পিলা মানে দায়িত্ব নেই পারিবে অন্তত গছটা বঞ্চিবা পাই সেইভাবে জায়গা বাছিকি লগাউছু। আমি কুইন মিশন হাইস্কুল ছড়া বি বিনায়ক আচার্য হাইস্কুলে গছ লগাউছু, তা সহিত কেসি হাইস্কুলে মধ্যে গছ লগাইছু এবং এই খলিকোট এবং পুরুষোত্তমপুর ব্লকর বিভিন্ন বিদ্যালয়ে বি গছ লগাইছু, বিদ্যালয় হত্তা বাহার পটে বি গছ লগাইছু।
0: তো পণ্ডা বাবু, আপনার গোটে বহুত মানে বড় কথা গোটে কহিলে যে যেমতি কহুতলে পিলা মানে দায়িত্ব নেলা ভুলিয়া জায়গায় আপনার লগাউছন্তি, তো পিলা মানে যেটিকি পৌঁছি পারিবে আর সেমানে দেখা রক্ষা করে পারিবে, তো সেমানকু আপন কোন মানে কহিকি প্রোৎসাহন দউছন্তি আর সেমানকু কোন প্রেরণা দউছন্তি?
1: বৃক্ষর উপকারিতা সেমানকু বুঝাইয়াকু পড়ুছি, গছ কোন পাই দরকার, গছ কেমিতি পরিবেশ সংরক্ষণের সাহায্য করে, গছ কেমিতি অম্লজান বৃদ্ধির সহায়ক হুয়ে, অঙ্গারকাম্ল কেমিতি গছ দ্বারা অবশোষিত হুয়ে, তা সহিত গছ কেমিতি তাপমাত্রাকু কমেবারে সাহায্য করে, জল সংরক্ষণের সাহায্য করে, মৃত্তিকা সংরক্ষণের সাহায্য করে, এসব বুঝেই পিলামানকু প্রেরণা দউছু যে কেমিতি সেমানে গছ পাই আকৃষ্ট হবে, গছ লগাইলে সেমানকর ভবিষ্যৎ সুরক্ষিত হব, সেইথিপাই সেমানে উৎসাহিত বি হউছন্তি, তা সহিত সেমানকু বি আমি দায়িত্ব দেউছু যে যেটি অধিক গছ লগা হচ্ছে গোটিয়ে গছকু দুই তিনজন পিলাঙ্কু দায়িত্ব দেউছু, যেটি কম গছ লগা হচ্ছে গোটে গছরে মধ্যে 7-8 জন পিলাঙ্কু দায়িত্ব দেউছু, সেমানে তার বাড় দেবে এবং তাকু দায়িত্ব নেবে, জল দেবে, মুখ্যত জলটার আবশ্যকতা যেতবেলে বর্ষা ন হুয়ে, গোটে বর্ষ দুই বর্ষ যদি পারে দিয়া হব গছ বড় হয়ে যাচ্ছে।
0: আচ্ছা পণ্ডা বাবু, আপন এটা তো বৃক্ষরোপণ সম্পর্কে কহিলে, আমি শুনবাকে পাইলু যে আপন স্বচ্ছতা কার্যক্রম মধ্যে করুছেন, আউ বহুত দিন ধরে যেহেতু আপন এ স্কুলে প্রধান শিক্ষক ভাবে কাম করুলে, আউ বর্তমান তো অবসর নেই সারি, তাপরে আমার যে ওড়িশা শিক্ষা সেবায় মধ্যে আপন বহু দিন ধরে মানে কার্য করছেন, স্বচ্ছতা বিশেষ করে পিলা মানুষ নিয়ে কোন কোন কার্যক্রম করছেন?
1: আমি মো জুনিয়র রেডক্রসর সম্পাদক ভাবে কোরাপুটে এবং গঞ্জাম জেলায় বহুদিন কার্য করেছি এবং মধ্যে গঞ্জাম জেলার জুনিয়র রেডক্রসর মেন্টর ভাবে কার্য করুছি, তেণু মো সহিত প্রধান শিক্ষক এবং জুনিয়র রেডক্রস পরামর্শদাতা মানকর ভালো সম্পর্ক রয়েছে। আমি বিশ্ব হাত ধোয়া দিবস পালন করুছু প্রতিবর্ষ অক্টোবর 15 সবু বিদ্যালয়ে, সেই দিন আমি বুঝাউছু পিলামানকু হাত ধোয়া কাহিকি আবশ্যক, পিলার যদি হাতটি পরিষ্কার রহে তাহলে তাকু পেট রোগ এবং অন্যান্য শ্বাসগত রোগর রক্ষা মিলিথায়, যেমন সাধারণ থন্ডা জ্বর, হইজা বা ঝাড়াবান্তি বা আন্ত্রিক জ্বর, হেপাটাইটিস, এসব রোগর রক্ষা মিলিথায়, সেইথিপাই হাত ধোয়াকু সাবুন লগাই কেউ উপায়ে সেমানে হাত ধোইবে তাকু শিখাউছু, পিলা মানে নিজ ঘরে বি বাপা মাকু প্রোৎসাহিত করুছন্তি হাত ধোইবা পাই, হাত ধোয়া সহিত সেমানকর অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতা পাই মধ্যে দৃষ্টি দউছু।
0: আচ্ছা পণ্ডা বাবু, আপনার যে এই যে মানে স্বচ্ছতা পাই যেমতি কহুতলে যে বস্তি অঞ্চলকু মধ্যে যাউছন্তি, আপনকর স্কাউট আর গাইড পিলাঙ্কু ধরিকিরি বস্তি অঞ্চলরে কোন কোন সব কার্যক্রম করুছন্তি?
1: বস্তি অঞ্চলরে আমি অনেক সময়রে বুঝাউছু পিলাঙ্কু পিলাঙ্ক সহায়তারে যে প্রতি ঘর লোককু বি ডাকি আনুছু, যে মানে থিবে ঘরে সেমানকু ডাকি আনুছু, সফা সুতরা আমি প্রথমে করিকিরি দেখ

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আষাঢ় শুক্ল নবমী সন্ধ্যায় সবু চাষী ভাই ভৌণী কল্পনা অপার জুহার। আজ আড়প মণ্ডপরে চালছে কালিয়া সাঁতঙ্ সন্ধ্যা দর্শন। ওড়িয়া মৌড়মণি জগতরনাথ জগন্নাথ সাঙ্গরে অছন্তি ভাই বলভদ্র আউ ভৌণী সুভদ্রা, ব্রজলীলা বেশরে ভক্তঙ্কু দেউছন্তি দর্শন। কুহাজে শ্রীমন্দিরে প্রভুঙ্কু দর্শন করিবার দশ গুণা পুণ্য মিলে এই আষাঢ় শুক্ল নবমী আড়প মণ্ডপর দর্শনরে। আজ ভক্তঙ্কর তো সুয় ছুটি থিব গুণ্ডিচা মন্দিরকু। প্রভুঙ্ক দর্শন সহিত আড়প অভড়ার আনন্দ নেবাকু ভক্ত মানে ব্যাকুল হয়ে থাকে। আনক পরে রথরে বসি প্রভু বাহুড়ি আসবে বড় দাণ্ডকু। এবে আসন্তু সেই কালিয়া সাঁতঙ্ক নাটিকে নেই কার্যক্রমরে আগকু বড়িবা।

0: শ্রোতা বন্ধু, ছোটবেলে আমি পড়ুলে চাষ কাম যাহার কেতে সুখ তাহার, কিন্তু আজিকা সময়ের আমি প্রায় চাষর মুহ ফেরি নেউছন্তি। কারণ আমার ভাবনা হেউছি চাষের পরিশ্রম অধিকা, লাভর গ্যারেটি না। বিশেষ করে এবার শিক্ষিত পিলামানে চাষক সম্মানজনক কাম বলে ভাবু না। কিন্তু আমি বঞ্চিবা পাই যে কৃষির নিহাতি আবশ্যকতা রয়েছে, এ কথা আমি ভুলে যাচ্ছি। তেণু আমি শিক্ষিত হয়ে যদি উন্নত প্রণালীরে চাষ করিবা, তবে নিশ্চিত ভাবে লাভবান হবা। শ্রোতা বন্ধু, একথা কহিবার উদ্দেশ্য হেউছি, আজ আমার সহিত কার্যক্রমে অছন্তি জনে ভাই, যিকি উন্নত প্রণালীরে ধান চাষ করে যথেষ্ট লাভবান হয়ে পড়ছন্তি। আসন্তু তাঙ্কু আমা কার্যক্রমকু স্বাগত করিবা। ভাই নমস্কার।
1: মো তরফরু হৃদয় ভরা আপনকু প্রতি নমস্কার।
0: আপনকু পরিচয় টিকে আমা শ্রোতা বন্ধু মানকু দিয়ন্তু।
1: মো চিন্তামণি প্রধান, স্বপ্ন নিলয়ক, পূর্বতে গোড়া বরিকিনা জগৎসিংহপুর।
0: আমি জানিবাকু পাইলু আপন হচ্ছন্তি রেডিওর জনে নিয়মিত শ্রোতা।
1: আজ্ঞা, নিশ্চিন্ত।
0: তা সহিত বিভিন্ন প্রকার চাষকু মধ্যে আপন জীবিকা ভাবরে গ্রহণ করছন্তি।
1: আজ্ঞা,
0: তো কোন কোন চাষ ভাই আপন করন্তি?
1: ধান চাষ তো আমার মুখ্য চাষ, আউ পনিপরিবা চাষ বি মু করে। আগর লুণ চাষ করুছিলু, মু বি লুণ চাষী জনে, কিন্তু এবে হউনি। কিন্তু বর্তমানে সাম্প্রতিক সমাজ লক্ষ্য করি কেবল মু ধান চাষ উপরে আউ পনিপরিবা চাষ উপরে বেশি অগ্রাধিকার দৌছে।
0: তো ধান চাষ ভিতরে ভাই ধানর বিভিন্ন কিসম সব রহিছি, কোউ কিসম ধান ভল অমল আসে, কোটারে কম অমল আসে, কোন সব ধানর কিসম রহিছি?
1: পূর্বর শ্রোতা মানুষ মু কহি রাখে, মো বৃত্তিগত জীবন হচ্ছে চাষ করা, আউ এক শোরুমে মধ্যে মু ভুবনেশ্বর ম্যানেজর অছি। তা সহ মু কৃষি সংস্থার কার্যকর নিজ কৃষি ক্ষেত্রে নিজকে বিশেষ ভাবে নিয়োজিত করে ব্লক স্তরের মধ্যে শ্রেষ্ঠ চাষী রূপে রূপায়িত হয়েছি। পূর্বর যে চাষ হোলা আমার বাপা জেজে চাষ করুলে মতো শিক্ষা দিয়েছিল যে বাপারে যদি হিড় মাটি হিড়ে থইবু তাহলে তো পেট অপসা রহব না। সেতবে কেউ প্রকার ধান চাষ করা যাচ্ছিল, সেতবে আমার ধানর কিসম লা বুড়া মুন্ডা, মাটিয়া, ভুতিয়া, বউড়া, দুদুসর, কলচর, পারিজাত, চিনকামিন, এসব ধান সেতবে লা যার গুণ্ঠপতি বিশেষ ভাবে

স্নেহ কৃষ্ণা বসন বিতরণ উদ্বেগ নৈপুণ্য পূর্ণ উত্থান উত্থান পুরুণাঙ্গ অধিপতি।

0: पुष्पहारटी तांकरी गोळारे लगाइथि
1: आज्ञा
0: तांको पतिपदरे वरण करि दला ये गांधर्व मतरे बाघर वैदिक रीति अछि
1: आज्ञा
0: जेनु छियटी को শাশুঘর পঠাইবা পাই বাপা মা বুঝাই দেলে মা শাশুঘর চলিবা বড় কষ্ট তো কেমতে চলিবু অভিজ্ঞান শাকুন্তলম কালিদাস কহিলে কলে শ্বশুর শাশুয়া গুরু নুকুর প্রিয় সখী প্রতি সপত্নী জনে

0: বাহ চমৎকার, তুমি সুন্দর গাইপারছ তো মায়া?
1: না মণিমা,
0: কাঞ্চি রাজ্যর বাসন্তী সন্ধ্যা, সুকুমার চন্দ্রমা, বন বিহঙ্গমর কাকলি, কাবেরী কূলর কৃষ্ণ সার, আউ কাঞ্চির সঙ্গীত মূর্ছনা, সবু কোন সুন্দর আউ মাদক ভরা। কোন করছিল মায়া? আরে আরে আরে, পছরে কোন লুচাই ধরছ?
1: ক্ষমা করিবে মহারাজ, মহারাণীঙ্ক চিত্রপটকু।
0: মহারাণী? না না।
1: কোন হলা মহারাজ? শ্রীহস্তর ফুলমালটি খসি পড়ি।
0: উঠাও নেই মায়া, উঠাও নেই, ধুলিরে পড়িওক যাহার জন্ম তাকু উঠাই।
1: কোন হলা মহারাজ, হঠাৎ আপনকর
0: কারণ জানিবা পূর্বর সে চিত্রপট উপরে আগ গোটায় যবনিকা পকাই দিও মায়া, যবনিকা পকাই দিও।
1: পকাই দৌছি মহারাজ। মহারাজ,
0: রাজা দেশ পাড়ন করথিবার ধন্যবাদ জনাউছি মায়া, এথরক গোটা অনুরোধ রক্ষা করিপারিব মায়া?
1: আদেশ করন্তু মহারাজ।
2: মহামহিম সম্রাটঙ্কর জয় হেউ।
0: যুবরাজ বিজয় চন্দ্রাক্ষ, সম্বাদ কোন?
2: একান্তরে জনাইবি।
0: মায়া, কিছুক্ষণ পাই তুমি ভিতর কক্ষরে
1: আসুছি মহারাজ।
0: বসন্ত যুবরাজ, মনে হুয়ে আপন খুব চিন্তিত।
2: হ্যাঁ মহারাজ, চরমুখরু যে দুঃসম্বাদ শুণিলি তাহা কোন মহারাজঙ্কর চূড়ান্ত বিচার? কাঞ্চি রাজদমা পদ্মমতীকু এক চণ্ডাল হস্তরে?
0: তাহাই তো ন্যায়, তাহাই তো ধর্ম সিংহাসনর নিষ্পত্তি।
2: ন্যায়? ধর্ম?
0: এ সিংহাসন প্রভুর নুহে, সেবকর।
2: কাহার সেবক?
0: প্রজাঙ্কর।
2: প্রজা যদি কহে জগন্নাথঙ্কু সমুদ্রে ভসাই দিয়ন্তু, ভসাই দেবে?
0: প্রজার তৃপ্তি লাগি,
2: প্রজার তৃপ্তি লাগি নারী নির্যাতন মধ্যে সম্ভব হব?
0: উৎক্ষিপ্ত হন্তু নাই যুবরাজ, মু সিংহাসনর দাস।
2: না সম্রাট, না, মো স্নেহ ভক্তি সম্মানরে আঘাত লাগিছি, ছামু এ বিচার প্রত্যাহার করে নিয়ন্তু।
0: বিচার পরে মন্তব্য প্রকাশ করে সারি পুনর্বিচার করিবা গজপতি সিংহাসন পক্ষের অসম্ভব।
2: অসম্ভব? উত্তম। নারী নির্যাতনার প্রতিবাদ লাগি এ ক্ষেত্রীয় অসি কেবে সুপ্ত নুহে বলে মু আপনাকে স্মরণ করাই দেবাকু বাধ্য হলে মহারাজ মতে ক্ষমা দেবে, মু আসুছি।
0: যুবরাজ, যুবরাজ শুনে যাআন্তু যুবরাজ।
3: মহারাজঙ্কর জয় হেউ।
0: মহারাজ? কে মহারাজ? মু? আচ্ছা, তাহলে তাহলে কোন চরমুখর সম্বাদ সত্য নুহে মহামন্ত্রী?
3: ক্ষমা হেউ মণিমা, খড় লোক মানে অর্থকে অনর্থ করে নানা কথা কইতান্তি।
0: তথাপি গজপতি সিংহাসন সেমানকু প্রজা বলিতে স্বীকার করে
3: মণিমা।
0: কাঞ্চি অভিযান সামান্য এক নারীর মোহ পাই নুহে মহামন্ত্রী, এক দুর্বল শাসকর তুচ্ছ স্বার্থ লাগি গজপতি সিংহাসনর ইতিহাস পৃষ্ঠার কলঙ্ক লেপিবাকু আপন কোন পরামর্শ দেবে মহামন্ত্রী?
3: মহারাজ,
0: তাহলে স্মরণ রাখিবে মহামন্ত্রী, সিংহাসন রাজার প্রেমিকর নুহে, গজপতি রাণী হংসপুরের চণ্ডাল পত্নীর স্থান অসম্ভব, কাঞ্চি রাজজমা পদ্মাবতীঙ্কু নেই আপন যথা ব্যবস্থা করে দিয়ন্তু, আউ এথিরে সাহায্য করিব মায়া।
3: মহারাজ মোর প্রার্থনা।
0: মু নিরুপায় মহামন্ত্রী, নিরুপায়।
3: মায়া, মায়া।
1: প্রণাম মহামন্ত্রী।
3: আজি পবিত্র শ্রীগুণ্ডিচা জগন্নাথঙ্কর রথযাত্রা, যাহা যাহা কহিতিলি সবু মনে অছিটি?
1: অছি মহামন্ত্রী, মু তো সকাল পহরু আপনকু অপেক্ষা করি রহিছি।
3: রাজজেমা পদ্মাবতী
1: আপনকু কহিবা অনুসারে জেমা দেইঙ্কু কন্যা বেশরে সাজেই দেইছি, এই তো জেমা আসলেনি।
4: মোর প্রণাম গ্রহণ করন্তু মহামন্ত্রী।
3: জগন্নাথ তোমার মনস্কামনা পূর্ণ করন্তু মা।
4: আপনকর নির্দয় জগন্নাথ এ অভাগিনীর ডাক কোণ শুণবে মহামন্ত্রী?
3: হটিয়া ঠাকুর টিকে হট দেখা ভাল পাঁচ মা পদ্মবতী, তাঙ্ক উপরে ভরসা রখ, দেখিব এ বৃদ্ধ মন্ত্রীর যোজনা কদাপি বিফল হব নাই মা। মায়া,
1: আদেশ করন্তু মন্ত্রী মহাশয়।
3: আউ বিলম্বন করি রথযাত্রা দেখিবা বাহানারে, তু পদ্মবতীঙ্কু সাথে নেই জগন্নাথঙ্ক নন্দীঘোষ রথ পাখে অপেক্ষা কর, মোঠারু ইঙ্গিত পাইবা মাত্রে।
1: বুঝিগলি বুঝিগলি মহামন্ত্রী, বুঝিগলি।
3: মু তাহলে আসুছি মা পদ্মবতী, আসুছি মায়া।